0: প্রতি হেক্টর প্রতি 85 গ্রাম স্ট্রেপটোসাইক্লিন ও 1250 গ্রাম ব্লাইটক্স 50 সেচিত গুণ্ডক 500 লিটর পানি মিশাই সিঞ্চন করন্তু। মহু বাক্সগুড়ি গছ তল ছাই জায়গায় রাখন্তু, নহলে বাক্সগুড়ি উপরে নড়া কিংবা অখা দেই ছাইর ব্যবস্থা করন্তু। এই সময় মহুফেণা বিড়ুড়ি ঝিটিপিটি প্রভৃতি আক্রমণ করে থাকে, তেমন নিয়মিত যাঞ্চ করে আবশ্যক স্থলে বাক্সগুড়ি পরিষ্কার রাখন্তু। প্রতি 7-10 দিনে বাক্সর তল পটা সফা করে দিন্তু। গ্রীষ্ম ঋতু মহুমাছি অনুকূল সময়। এই সময় মহু নিষ্কাশন যন্ত্র সাহায্যে মহু অমল করন্তু। দল বিকিবা চাহুলে দল বিভাজন করে বিক্রয় করন্তু। ডালি ফসলরে পত্রখিয়া পোক, ধলা মাছি, জৌ পোক, পত্র উঙ্কুণি, ঝাউঁড়া রোগ, পত্রদাগ রোগ, সাহেবি রোগ আদি লাগিবার আশঙ্কা রয়েছে। পোক ও সাহেবি রোগ নিয়ন্ত্রণ পাইঁ হেক্টর প্রতি 125 গ্রাম এসিটামিপ্রিড কিংবা 500 মিলিলিটর পাইরোফ্লক্সিফেন 10 ইসি 500 লিটর পানি মিশাই সিঞ্চন করন্তু। রোগ নিয়ন্ত্রণ লাগি হেক্টর প্রতি 1250 গ্রাম কপর অক্সিক্লোরাইড 500 লিটর পানি মিশাই সিঞ্চন করন্তু। ফুল আসিবা সময়রে হেক্টর প্রতি 250 মিলিলিটর ট্রাই কুন্টানাল বা 125 মিলিলিটর ফান্টাক 250 লিটর পানি মিশাই সিঞ্চন কলে অধিক সংখ্যায় ফুল হওয়ার সঙ্গে সঙ্গে ছুঁইগুড়িক লম্বা ও হৃষ্টপৃষ্ট হয়ে থাকে। লিচু ও সপেটা গছরে ফল ধরি আসিবার দেখিলে জলসেচন করন্তু এবং 1 লিটর পানিরে 2 মিলিলিটর ক্লোরোপাইরিফস সিঞ্চন করন্তু। ফুল বা বউল আসিবা পূর্বরু গছরে পানি দিয়ন্তু নাহিঁ। সূর্যমুখী চাষরে রোগ ও পোক নিরাকরণ পাইঁ সমন্বিত রোগ পোক পরিচালনা পদ্ধতি অবলম্বন করন্তু। 45 দিন পর্যন্ত জমিকু ঘাসমুক্ত রাখন্তু। মাটির বোতল দেখি জলসেচন করন্তু। মুগ বিরি লাগি হেক্টর প্রতি 20 কিলোগ্রাম যবক্ষারজান, 40 কিলোগ্রাম ফসফেট ও 20 কিলোগ্রাম পটাশ এবং মটর পাই 25 কিলোগ্রাম যবক্ষারজান, 50 কিলোগ্রাম ফসফেট ও 25 কিলোগ্রাম পটাশ সার প্রয়োগ করন্তু। যৌ পোক লাগিলে হেক্টর পিছা রোগর 1 লিটর কিংবা ইমিডা ক্লোপিড 17.8% এসএল 120 মিলিলিটর 500 লিটর পানি মিশাই সিঞ্চন করন্তু। পাউঁশিয়া রোগ দেখা গলে হেক্টর পিছা 2 কিলোগ্রাম সেচিত গন্ধক বা সলফেক সিঞ্চন করন্তু। চীনাবাদাম বুণিবার 2-3 সপ্তাহ বেড়কু খুসাই ঘাস বাছি দিয়ন্তু। যদি জিপসম বুণিবা সময় দিয়া যাই নথায় তবে এই সময় হেক্টর প্রতি 250 কিলোগ্রাম জিপসম কু 2 পাখরে দেই মাটিরে মিশাই দিয়ন্তু। 12-15 দিন ব্যবধানরে বতর দেখি পানি মড়ান্তু। লাল সম্বলুয়া পাই হেক্টর পিছা 1 লিটর ইকালক্স বা প্রোফেনফস সিঞ্চন করন্তু।
1: শুনেলে কৃষি সূচনা। এথর শুণন্তু চাষী ভাই ও ভীমানক পাণিপাগর সূচনা। চাষী ভাই ও ভীমানক মিলিথিবা পাণিপাগ সূচনার জনা যে আসন্তা 24 ঘন্টা মধ্যে রাজ্যর ময়ূরভঞ্জ, কেন্দুঝর, বালেশ্বর, ভদ্রক, যাজপুর, কেন্দ্রাপড়া, কটক, জগৎসিংহপুর, পুরী, খোর্ধা, নয়াগড়, গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট এবং ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲାର ଗୋଟିଏ କିମ୍ବା ଦୁଇଟି ସ୍ଥାନରେ ସାମାନ୍ୟରୁ ମଧ୍ୟମ ଧରଣର ବର୍ଷା କିମ୍ବା ଘଡ଼ଘଡ଼ି ସହ ବର୍ଷାର ସମ୍ଭାବନା ରହିଛି। ତେବେ ରାଜ୍ୟର ଅବଶିଷ୍ଟ ଅଞ୍ଚଳର ପାଗ ମୁଖ୍ୟତଃ ଶୁଖିଲା ରହିବ। ଶୁଣିଲେ ଚାଷୀ ଭାଇ ଓ ଭଉଣୀମାନଙ୍କ ପାଇଁ ପାଣିପାଗର ସୂଚନା।

0: শ্রোতা বন্ধু, কুহযায় আজির শিশু আগামীকালের নাগরিক। হ্যাঁ, আজ যে শিশু অনেক দিনে হবে দেশের কর্ণধার, সেই মান ভিতর কি ডাক্তার হব তো আপনি অধ্যাপক, কি দেশের সৈনিক হব তো আপনি উদ্যোগপতি, বিভিন্ন জায়গায় সেমানে কাম করবে, রাজনেতা ঠু কৃষক, শিল্পপতি ঠু শিক্ষক, ভবিষ্যতের দেশ বিদেশে কাম করবে আজির এই শিশু মানে। সেইথিপাই শিশু মানুষ উপযুক্ত শিক্ষা সংস্কার দেবা সবু অভিভাবক, গুরুজন ও বড় মানঙ্কর প্রধান কর্তব্য। শিশুমানঙ্কঠারু চরম নৈতিকতা আশা করিবা ঠিক কথা, এথিসহিত শিশুমানঙ্কু ভল রাস্তা দেখেই মন্দ গুণঠারু দূরেই রাখিবা মধ্যে সবু বড়মানঙ্কর দায়িত্ব। আজি প্রভাতরে এ সম্পর্কে সংক্ষিপ্ত মত রাখন্তি বিষ্ণুপদ দাস।
1: পিলাকু ছোট ছোট কথারে এই মোবাইল দেই দবা কিমা সেমানঙ্কু খেলিবাকু ন ছাড়িবা, প্রত্যেক কথারে সেমানঙ্কু আকট করিবা, এই সবু অভ্যাস গুড়িক পরিহার করন্তু। নিজে সংযম রহন্তু, পিতা মাতা পরিবার সমস্ত মানে এবং নিজ পরিবারকু শৃঙ্খলিত করন্তু। পিলামানঙ্কর আজি যেমিতি স্ট্রেস বড়ি যাচ্ছি, ইমবেলেন্স হয়ে যাচ্ছন্তি। আজিকালি বাপমা মানে পিলাকু অন্যমানক সহিত তুলনা করিবা ফলরে পিলামানক বরে পাঠর বোঝ বড়াই দেউচন্তি। সমাজের অন্যমানক কথা কহি তাকু যদি ছোট নিম্ন করি দিয়া যায়, পিলামানরে গুরুত্বর ভাবরে আঘাত আসিতায় এবং সে এগ্রেসিভ হয়ে যায়, তার ব্যবহার সম্পূর্ণ ভাবরে বদলি যাইতায়। সে ক্ষেত্রে প্রথমে পিলাকু নিজর ভলিয়া সবু প্রকার স্নেহ মমতা দেই সে পিলাকু কেমিতি সুধরা যাব সেতিপাই চেষ্টা করিবা দরকার। আস্তে আস্তে পিলামানে সুগুণর বশবর্তী হবে এবং নিশ্চিত ভাবে নিজকু সুধারি নেই পারিবে।

0: শ্রোতাবন্ধু আজর কার্যক্রম কেমিতে লাগিলা নিশ্চয় লেখিবে। আজি পাই এতিকি, নমস্কার।
1: শেষ হেলা প্রভাত পরিক্রমা। প্রযোজনা করেছিলে বিনয় কুমার সামন্তরায়, উপস্থাপনার থিলে সমীর মিশ্র। আকাশবাণী কটক কথিকারে শুনন্তু আলোচনা নিসঙ্গতার নীরব নিবেদন। আলোচনা করেছেন ডক্টর প্রসন্ন কুমার বরাল।
2: মানুষ জীবনর নিসঙ্গতা এ সৃষ্টি আরম্ভ রই আসছে। কিছু মানুষকে নিসঙ্গতা গ্রাস করুলা বেড়ে অন্য কেতক এখন আপণাই নিয়ন্তি। তেবে একাকিত্ব ও নিসঙ্গতা মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটি রয়েছে তাকে সঠিক ভাবে ন বুঝলে উভয় আমাখানে অপরিচিত হয়ে রহিযিবে। একাকি রহিলে নিসঙ্গ হওয়া পড়ে সত, কিন্তু কোলাহল ভিতরে নিসঙ্গতা যদি গ্রাস করে যায় তবে একাকিত্বঠার হয়ে উঠে অধিক যন্ত্রণাদায়ক। এপরে উচ্চতর গবেষণা করা যায় যে প্রমুখ নিবন্ধগুড়ি ইংরাজি সাহিত্যে লেখা যাই তহর গোটিয়ে বহু পঠিত লেখার শীর্ষক হচ্ছে পেন অফ লোনলিনেস এন্ড ব্লিস অফ সলিচ্যুড। একাকিত্বর যন্ত্রণা ও নিসঙ্গতার আনন্দ উপরে যাহা কিছু এ প্রবন্ধে কুহযাই তাহা সর্বশেষ সত্য নুহে, তেণু আপেক্ষিক ভাবে গ্রহণ করে নেলে সবুঠ ভাল। নিসঙ্গতা যেতিকি কঠোর সেতিকি নিষ্ঠুর মধ্য। এই কঠোরপণ জীবনর সবু সরসতা শোষি নিয়ে, বঞ্চি রহবার সকল ইচ্ছা মরি মরি আসুলা বেড়ে মরণ কিন্তু এড়ে সহজে আসে না। নিসঙ্গতা মৃত্যুদণ্ডর বিকল্প ভাবে কাহি কেতে যুগর এ সমাজ গ্রহণ করে সারিছি। নিসঙ্গতা কিপর এক কঠোরতম দণ্ড ভাবে গ্রহণ করা যায় তার সবুঠার চর্চিত উদাহরণ হচ্ছে আলেকজাণ্ডার সেলকার্ক। নির্জন দ্বীপরে 1600 দিন বিষধর সরীসৃপ মানক গহণে রহবা পরে তাঙ্কু মুক্তি মিলিথিলা 1709 মসিহারে। সেই লোমহর্ষণকারী কাহিনী কিন্তু রচি দেইথিলা ইংরেজি সাহিত্যে দুইটি ক্লাসিক রচনা। গোটিয়ে হেউছি ড্যানিয়েল ডাফঙ্কর

শ্রোতা বন্ধু, সঙ্গীতর পঞ্চম স্বর পা এটি জীবন পাগল হওয়া আরম্ভ করে, অর্থাৎ পরিপক্কতা আসে। কোইলি কণ্ঠর পঞ্চম তানরে সে আবিষ্কার করে সেই বংশীস্বন, সে যমুনা তুঠ, সে কেলি কদম্ব, সে কদম্ব মূলে সে বংশীরে মধুর স্বর তোলুবা কেউ জনে নটখট রসিক নাকর। নিশ্চিত হয়ে যায় এ হচ্ছেন সেই যে এ সৃষ্টিকে এতে সঙ্গীতময় করেছেন। ফলন্তি বৃক্ষ পরি সব অহংকার অভিমানকে তাঙ্করি পাদপদ্মরে অজাড়ি দিয়ে মনীষ।

শ্রোতা বন্ধু, সারি গামা পাধানি সাতস্বরে সঙ্গীতর, সাতস্বর এ জীবনর। শেষে জীবনস্বরর আরম্ভ সা বিন্দুকু ফেরিবাকু হব। আসিগলা সারে সান্ধ্য ছুটির বেল, এবে নিঃশ্বাস ঊর্ধ্ব হেলা বেলকু গাইবাকু হব তার সপ্তকর সা। তাপরে সেই উচ্চাঙ্গ সারু মূল সাহাকু জীবনর অবরোহ, পুনি এক আরোহ আরম্ভ।

0: ভয়ঙ্কর মেঘ পবন জিমা এইটি পাতা পকান্ত আস্তে আস্তে দেখুন বর্ষার বাট বি খসড়া হয়ে যাইছি রুন্তু রুন্তু মো হাতকু জোরে ধরন্তু
1: কেতে জোরে পবন বহুছি।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: অঞ্জলি মিশ্র কার্যক্রম শেষে গাইছেন হরিহর সেঠীঙ্কর রচনা।

মরুচি গতিমন চারি রবান জন্মে জন্মে তম নাম প্রভ এই বর দেওয়ান। এণু অর্থ ধর্ম কাম মুখ্য ঠাকুর মোর কিছু লোডা নাই, জন্মে জন্মে প্রভু মু তুমি নাম কুরটন করিবি। কইলে বৈদে হি যস্য বামে জয়তি জয়জনী আর দক্ষিণে লক্ষ্মণ পি হিমান অগ্রে হনুমান চূড়বল চয় অষ্ট বিন্যস্ত তত্ত্ব ও দণ্ডম কাণ্ড মে কঙ্গধ দৈত কুল ধ্বংসকারী সমন্ত দপ্তা দপ্তা জপ্তা কৃতি সলিল নিধি জানকি জানির স্বান। মোর গুণীগণ ভূষণ শ্রোতৃ মণ্ডলী, মোর গুরুজন মানুষ মু অভিবাদন জনাউছি, মোর কুনি কুনি ভবিষ্যৎ উত্তরাধিকারী উদয়কালীন সূর্য সদৃশ পিলা মানুষ মু আশীর্বাদ প্রদান করি আও মু মোর বিষয়ে উপনীত হচ্ছি। এ আশীর্বাদাত্মক মঙ্গলাচরণ যে ঠাকুর আসছেন, যে মর্যাদা পুরুষ শ্রীরামচন্দ্রঙ্কর ভাব ভাগরে বৈদেহী আউ জয় শব্দকু প্রিয়া ভাবরে ধরি বীরলক্ষণ যাহার পরাজয় নাহি দক্ষিণ পার্শ্বরে উপস্থিত যাঙ্কর সম্মুখরে মহাবীর হনুমান অনেক গুড়ি অতুল বল ধারণ করি রাম ভক্তি নম্রতা প্রদান করি দুই হাত যোড়ি নমস্কার করছেন। যে ঠাকুর গোটে ধনু ও কালাগ্রীষ্মর অপশক্তি বা শত্রুভানকু নিধন করা সর্বদা চেষ্টিত আউ যাঙ্কর দয়া সাগর তুল্য সেই অন্তর্যামী রামমূর্তি রাম নাম বিশ্বর মঙ্গল বিধান করতু বোল আনন্দ কর। এই তুলসীদাস গোটিয়ে

গোটা ক্ষমাত্রে সুপর কামনার আনন্দ হল কিন্তু লক্ষ্মণ ঠিক অর্থ বুঝি কণ কলে না সুপর্ণখার নাক কান ছেদন কলে যেত ছেদন করছেন সুপর্ণখা রাবণ নিকটরে যেত দুঃখ জনাইছি রাবণ মায়া করে সুনা হরিণ কু পঠাই দে মারি তো গোটে সুনা হরিণ করে ছাড়ছেন সুনা হরিণ কু ধর রাম যেত সীতা নিবেদন করছেন এই অবসরের রাম যেত সুনা হরিণ কু ধর যাইছেন দূরর ত্রাহি লক্ষ্মণ বলে যেত সুনা হরিণ ডাক দেলা সীতা সন্দেহ করে লক্ষ্মণ কু তাঙ্ক নিকটকু পঠাই দে ঠিক এই সময় রাবণ যোগী বেশ ধরি সীতা চোরাই আনলে রাম ফেরি আসি সীতা পাই বহুত খোঁজি খোঁজি বুলিলে

হে শিবাপতি পার্বতী পতি ত্রাইমাং ভব সাগরং শিব তাণ্ডব নৃত্য টিকে করেদেলে এইটি রাবণ নিজর কৃত যৌ শিব তাণ্ডবটি পড়িলে যত

0: নমস্কার শ্রোতা বন্ধু, শুভ সন্ধ্যা। স্বাগত জনাই আরম্ভ করছো আজর বিবিধা কার্যক্রম কু। আজর বিবিধা কার্যক্রম রে মু আছি আপনক সাথে বিশ্বজিতা, আর মু আছি তেজস্বিনী। আচ্ছা বিশ্বজিতা, কোন হেছি তোমার মন দুঃখ থিবা পরি লাগুছি? তেজস্বিনী, আজ আসিলা বেলে না ছোট দুর্ঘটনা টিয়ে দেখিলি, সেথিপাই মনটা টিকে ভালো লাগুনি। আও
1: দুর্ঘটনা কাহার কিছু হেইনি তো?
0: নাই নাই তেজস্বিনী, ভগবান দয়ারু কাহার কিছু হইনি, অল্প কি বড় দুর্ঘটনা টিয়ে হেবার বঞ্চি গলা। জানো, দুইটি কলেজ পড়ুয়া পিলা এতে জোরসে গাড়ি চলাউলে যে আগর জন বুড়া মৌসা সাইকেলে আসুলে, এমানে তাঙ্কু সাইড মারি যাই গোটে গছরে পিটি হে হো বঞ্চি গলে, আর মৌসা জনক বি পড়ি গলে।
1: এ হে কহিলে বিশ্বজিতা, কেড়ে বড় দুর্ঘটনা টি হো হো রহি গলা।
0: হ্যাঁ তেজস্বিনী, কিন্তু সবুবেলে কোন সময় সমান থাকে?
1: হ্যাঁ, তাহা বি ঠিক কথা।
0: সেথিরে পুনি সেমানে পাটিরে গুটকা পুরি কথা কহুথান্তি, কে জানি আউ কোন কোন সব বদভ্যাস থিব।
1: সতরে বিশ্বজিতা, আজির যুবপিঢ়ি উত্তম স্বাস্থ্য কথা চিন্তা না করি আগে মৌজ মস্তি কথা ভাবুছন্তি। নিশাদ্রব্য সেবন সহ খাদ্যপেয়রে মধ্যে সেমানকর দায়িত্ব নাহি।
0: হ্যাঁ বন্ধু, আজির যুব সমাজ দেশর ভবিষ্যৎ, কিন্তু এই যুবশক্তি যদি নিশারে ব্যস্ত হয়ে যায় তবে সমাজ আগকু বড়িব কিপরি?
1: নিশা যথা মদ্যপান, ধূম্রপান ও মাদক দ্রব্য আজি অনেক যুবকঙ্ক জীবনকু নষ্ট করুছি, কিন্তু প্রশ্ন হচ্ছে শ্রোতা বন্ধু, এহারু মুক্ত এক সুস্থ যুব সমাজ গড়ি উঠিবা কোন অসম্ভব?
0: না তেজস্বিনী, কেবে নুহে। যদি যুব সমাজ নিজে চেষ্টা করবে, সচেতন হবে, তাহলে নিশ্চয় এক সুস্থ যুব সমাজ গড়ি উঠিবা সহ দেশ মধ্যে আগেইবো।

0: অগ্রসর করা দুর্নীতিমুক্ত করা এবং নিশামুক্ত করা যুব সমাজের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
1: আজ্ঞা ভাই, আপনার বহু সুন্দর মতামত আপনার রক্ষিছেন। যেমতি কি নিশা প্রথমে ধন ও তাপরে জীবনকু মধ্যে ছড়াই নেই থাকে, আও যদি যুবপিঢ়ি সচেতন রহিবে তেবে তাঙ্ক দ্বারা হি দেশের ভবিষ্যৎ গড়া যাই পারিব। আপনার মূল্যবান প্রতিক্রিয়া পাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
0: নমস্কার।
1: হ্যালো, ফোন ইন প্রতিক্রিয়া।
2: আজ্ঞা নমস্কার।
1: নমস্কার ভাই, আপনার পরিচয় প্রথমে আমার শ্রোতা ভাই ভনী মানুষ দিয়ে দিন।
2: নরেন্দ্র কুমার সাহু, আরক পাটনা, আঠগড়, কটক জেলার কহুছি।
1: নরেন্দ্র ভাই, আপনার আজ কার্যক্রম কু বহুত বহুত স্বাগত। তবে নরেন্দ্র ভাই, আজ প্রতিক্রিয়া স্তম্ভে বিষয়বস্তুটি রয়েছে এক নিশামুক্ত যুব সমাজ পরিকল্পনা কন অসম্ভব, তবে এনে আপনার মতামত কন রাখবে?
2: নিশামুক্ত যুব সমাজ গঠন করা কেবল এক কল্পনা নুহে, বরং এক সম্ভাবনা। যদিও বর্তমানের স্থিতির এক আহ্বানভী মনে হুয়ে, কিন্তু এক সামূহিক প্রচেষ্টা যা সম্ভব মনে হুয়ে। এথিপাই প্রথমে পরিবার পিলা সচেতন করা দরকার। নিশা দ্বারা যে সব অনিষ্ট হেউছি তাহা এক সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে জনাইবা দরকার। সরকার কঠোর আইন ও প্রশাসন মাধ্যমে নিশা কারবার বন্দ করা দরকার। সবুঠার বড় কথা হল নিজের ইচ্ছা শক্তি। মু নিশা সেবন করবি না, দৃঢ় সংকল্প নেলে যুবক মানে জাগ্রত হলে এ যুব সমাজ নিশামুক্ত হয়ে পারিব।
1: আজ্ঞা ভাই, আপনার কহিবা মোতাবক যদি যুবকটি জাগ্রত হব এবং নিশা ঠু দূরেই রহব এবং নিজ ভবিষ্যতের এক লক্ষ্য স্থির করে তা কার্য করব, তাহলে হুয়ে তো নিশামুক্ত যুব সমাজ পরিকল্পনা করা যাই পারিব। নরেন্দ্র ভাই, নরেন্দ্র ভাই আউ গোটে কথা কহিলে বিশ্বজিতা, কি আজ যুব সমাজ যদি দৃঢ় সংকল্প নেব কি মু নিশা সেবন করবি না, তবে নিহতি ভাবে দৃঢ় ইচ্ছা শক্তি, দৃঢ় সংকল্প হি নিজ লক্ষ্যক পূরণ করিবারে বহুত সহায়ক হব। তবে আপনার মূল্যবান এবং সুন্দর মতামত ভাই আপনাকে বহুত বহুত ধন্যবাদ।
2: ধন্যবাদ।
1: নমস্কার ভাই, বহুত বহুত ধন্যবাদ। হ্যাঁ বন্ধু, নিশা মুক্তির আরম্ভ হব সচেতনতার, পরিবার সহযোগ, শিক্ষার মূল্যবোধ ও সমাজ সচেতনতা সৃষ্টি করা দ্বারা এক নিশামুক্ত যুব সমাজ পরিকল্পনা সম্ভব।
3: আজ্ঞা হ্যাঁ শ্রোতা বন্ধু, যুবপিঢ়ি যদি সকারাৎমক কার্যে যথা খেল, সঙ্গীত, পাঠপড়া ও সামাজিক সেবা ইত্যাদি নিজকে ব্যস্ত রাখতে, তবে সে নিশারু নিশ্চয় দূরে রহিপারে।
1: তবে এক সুস্থ যুব সমাজ পরিকল্পনা করে আজ কার্যক্রম এইটি রাখবা।
3: তবে শ্রোতা বন্ধু, আজ কার্যক্রমটি আপনার কেমিতি লাগিলা, আপনার মিঠা মিঠা মতামত আমাকে চিঠি বা মেল মাধ্যমে আমাকে লিখি পঠাইপারে।
1: আমাকে চিঠি লিখিবার ঠিকানাটি হেউছি যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক 753001
3: এবং আমার মেল আইডিটি হেউছি yv.aarctc@gmail.com।
1: তবে আজির বিবিধ কার্যক্রমর বিদায় নিয়ে রহুছু। মু থিলি আপনক সাথে বিশ্বজিতা,
3: আউ মু থিলি তেজস্বিনী। রহুছু,
1: নমস্কার।
4: শুনিলে কার্যক্রম যুববাণী।

নারীমহল দিন গোটা বাজি কোড়ি মিনিট এতে রয়েছে আলোচনা কহি জাণিলে কথা সুন্দর আলোচিকা বিশ্ব মৈত্রী নায়ক ওড়িয়া চলচ্চিত্র গীত প্রচার করব দিন দুইটা বাজি পঞ্চাশ মিনিট অসরন্তী অপরাহ্নরে হিন্দি কথাচিত্র গীত শুনিপারে আজ অপরাহ্ন তিনটায়।

লক্ষ্য করি দেবর্ষি নারদ যেতবেলে ভূপৃষ্ঠরে আসি পৌঁছি গলে নির্জন জঙ্গল মধ্যে দেবর্ষি নারদ আসি পৌঁছি জঙ্গলটি অবস্থায় কেমিতি আপনার যদব গোস্বামী রাম গীত গোবিন্দ গোটে পদ আজ প্রমাণ করুন। চম্পক ভূর্জ কদম্ব তমাল।

সন্মুখে পাইলে পাতারে পেশিবি এই মধুব বচন আনন্দ মনরে আজি জঙ্গল মধ্যে আজি পরিক্রমা করুছি সুরেখা রাম মো মা তুমি নাশ করছ মো মা তু হচ্ছ শত্রু আজ মু তোতে যদি সম্মুখে পাই আো অবস্থা মু কোণ করবি তু দেখি এই কথা চিন্তা করে জঙ্গল মধ্যে আজ বুলুছি সুরেখা এইটি আপন মানে বিচার করবে সীতা আজ গোটা শহে সত্য করছেন মুনি ঋষি মানুষ নিমন্ত্রণ করছেন ফল আহার দেবে আন্ডা জীব মধ্যে শিকার করে সে মাংস মধ্যে খাইবা দেবে এই কথা পঞ্চবটি আলোচনা সরিবা পরে লক্ষ্মণ যাই গন্ডা জীব শিকার করবে আশ্ব চিন্তামণি নবদুর্বা দল রাজীব লোচন রাম আজ কোদণ্ড কাণ্ড হস্তরে ধারণ করি জঙ্গল মধ্যে চালিছেন ফল আহরণ করি কিছু বাট বিশ্বচিন্তামণি রাম চালিছেন আজ্ঞা আপনার বিচার করবে সে সময়টা কেমিতি না বসন্ত সময় বসন্ত সময় প্রাকৃতিক সৌন্দর্যরে আজ জঙ্গলটি ভরপুর হয়ে উঠিছে আজ আপনার বিচার করতু যদ এটি গোটে পদ গীত গোবিন্দ প্রমাণ করছি।

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র কার্যক্রম আমা কেন্দ্রের প্রচারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহার্জ যোগে আরম্ভ করা কার্যক্রম মন্ডল মধ্যাহ্ন আপনার পছন্দ কতটি হিন্দি এবং ওড়িয়া কথাচিত্রর গীত আপনার এসএমএস তো আমাকে পৌঁছি সারিছি অদ্যাবধি পৌঁছুছি মধ্য তবে শ্রোতাবন্ধু এটি কই রাখি 12টার গোটায় গোটিয়ে ঘণ্টা সময়ের অবধি ভিতরে যেতিকটি এসএমএস সম্ভব মো দ্বারা হয়ে পারিব মু নিশ্চিত সেগুড়ি স্থান দেবি তবে যে এসএমএস রহিযিব সে মনোনা নকরিবা উচিত প্রথম এসএমএস টি আসিছি নলপাহি কেরাড়গড় মদনপুর কেন্দ্রাপড়ার লিখিছেন বিশ্বভূষণ বিশ্বাল আপনার শুনবাক চাইছেন বিশাল বাদ কথাচিত্রর গোটিয়ে গীত গীতটি দ্বৈতকণ্ঠে গাইছেন অনুরাধা পড়বাল এবং মহম্মদ আজিজ